0: আকাশবাণী কটক শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ভৌণী মানে, পাগ পরিষ্কার হলে ক্ষেতরু অধিক জল নিষ্কাশন করে সার প্রয়োগ করন্তু। সবু ফসলরে নিয়মিত ভাবে রোগ এবং পোকর সর্বেক্ষণ করন্তু। বর্ষা যোগু ফসলরে পত্রপোড়া, ঝাউঁড়া ও মূল সড়া রোগ দেখা দেবার সম্ভাবনা আছে। তেণু বর্ষা ছাড়ি গলা পরে একর প্রতি এক লিটর পানিরে দুই গ্রাম মেটালাক্সিল সহিত মাঙ্কোজেব কিংবা দুই গ্রাম কার্বেন্ডাজিম সহিত মাঙ্কোজেব ও এক গ্রাম প্লান্টোমাইসিন কু মিশাই ফসলর মূলকু সিঞ্চন করন্তু। ধান ফসলরে মহিষা রোগর পরিচালনা পাই একর প্রতি 400 মিলিলিটর হেক্সাকুনাজোল নামক ফিম্পিনাশক কিংবা 200 মিলিলিটর আজিক্সোস্ট্রোবিন ও ডাইফেনোকুনাজোল মিলিত ফিম্পিনাশক কিংবা 80 গ্রাম টেবুকুনাজোল ও ট্রাইফ্লোক্সিস্ট্রোবিন মিলিত ফিম্পিনাশক 200 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। ধান ফসলরে পত্রমোড়া ও নলীপোকর নিরাকরণ পাই একর প্রতি 200 মিলিলিটর লামড়া সাইহালোথ্রিন 5% ইসি কিংবা 400 মিলিলিটর ফিপ্রোনিল 5% ইসি কিংবা 60 মিলিলিটর ক্লোরাইট্রানিলিপ্রোল 18.5% ইসি প্রয়োগ করন্তু। ধান ফসলরে পত্রপোড়া রোগর নিয়ন্ত্রণ পাই একর প্রতি 600 গ্রাম কপর হাইড্রোক্সাইড 53.8% ডিএফ কিংবা 200 গ্রাম প্লান্টোমাইসিন সহিত 400 গ্রাম কপর অক্সিক্লোরাইড 85% ডব্লুপি মিশাই প্রয়োগ করন্তু। রোগ সময়ের ক্ষেতরে যবক্ষারজান জাতীয় সার প্রয়োগ করন্তু নাহিঁ। আখু ফসলরে পগবিন্ধা পোকর পরিচালনা পাই জৈবিক উপায়ে একর প্রতি গোটিয়ে ট্রাইকোগ্রামা চিলোনিস কার্ড প্রতি সপ্তাহ অন্তরে 6 ব্যবহার করন্তু। কার্ডটিকু নির্ধারিত স্থানরে খণ্ড খণ্ড করি 12 স্থানরে লগান্তু। রাসায়নিক উপায়ে এই কীটর পরিচালনা পাই একর প্রতি 600 মিলিলিটর ফিপ্রোনিল নামক কীটনাশক কিংবা 400 মিলিলিটর প্রোফেনোফস নামক কীটনাশক কিংবা 80 মিলিলিটর ক্লোরাইট্রানিলিপ্রোল নামক কীটনাশক 200 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। ইহা বদলরে আপন একর প্রতি 4 কিলোগ্রাম ক্লোরাইট্রানিলিপ্রোল নামক দানাদার কীটনাশককু 8 কিলো

0: পরবর্তী কণ্ঠশিল্পী চিত্ত জেনা এবং ভুবনেশ্বরী মিশ্র।
1: বুড়া হেলানি লাজ লাগুনি।

শ্রোতা বন্ধু এতবেলা যাই কার্যক্রম রেলিও করে প্রচার কল আকাশবাণী দিল্লি আকাশবাণী বারিপদা স্টুডিও খড়ি সময় বর্তমান সকাল 8:15 প্রচার করুছু গীতাঞ্জলি কার্যক্রম। শ্রোতা বন্ধু শুনেই যাওয়া দেহরে জীবনটি ভরি দেবার অন্যতম উৎস হচ্ছে দাম্পত্য, সত প্রতীক্ষা, সত বিরহ ও সত দুঃখ সত্ত্বে বি যেটি কেবল ভাল পাইবার কথা কুযাইপরে। দাম্পত্য জীবনর ভরপুর প্রীতি গীত, বিরহ সঙ্গীত এবং অনুভবর কথার পরিপুষ্ট আজর গীতাঞ্জলি কার্যক্রমক আপন মানুষ স্বাগত। দাম্পত্যর নিরোলা ভাল পাইবা আরম্ভ হুয়ে বাহাঘরর আম্বপত্র বন্ধা পূর্বরু। সাংসাথী মানকর মন ভুলাণিয়া কথারে কথারে টাহি টাপুরক কান দেউ দেউ প্রেমিকাটি হজি যাও থাকে স্বপ্নরে স্বপ্নরে।

0: ये विविध भारती है, राष्ट्रीय सेवा हर दिल से जुड़ी देश की सुरीली धड़कन। कार्यक्रम तराने नए पुराने आप सुनेंगे बस थोड़ी ही देर में।
1: শ্রোতা বন্ধু, এতবেলা যে কার্যক্রম রিলে করে শুনাইল বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লির আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ির সময় বর্তমান সন্ধ্যা 5:30। শ্রোতা বন্ধু, আরম্ভ করুছু প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি।

0: ছেলে মানে একচুয়ালি ড্রাই ফ্রুট পছন্দ করে না ম্যাম, সে গুন্ড টাইপের থাকে, সেমদা না আমি দেউ সন্ধ্যাবেলা আসলে অল্প মাত্রার দেউ, আর বাকি তাঁকে দিন যাক পাহাড় পর্বত বুলিকি তাঁকে তাঁর চারা নিজে খোঁজি খাঁতি। সফা সুতরা যেতবে ছেলে মানে বাহার পড়ে যাবে তা গুহাল পুরা ক্লিন রখা যায়, সবুদিন ঝাড়ু মারিকি ওয়াশ করা যায়, সেমানে সন্ধ্যাবেলা আসবা ভিতরে পুরা ক্লিন নিয়ে থাকে। আর যদি বর্ষা দিন আপনার যদি ব্যাকটেরিয়া জনিত রোগ বহুত হয়ে থাকে, বর্ষা দিন তো ওদা আদে থাকে, সেই টাইমে আমি শুকিলা চূর্ণ ছেলে গুহালের চূর্ণ পকাও, চূর্ণটা বীজাণু নাশক, সেটা চূর্ণ আমি পাউডারটা পকাইলে নাই বীজাণু ব্যাকটেরিয়া থাকে তাঁকে পুরো 90% মরি যাতে, চূর্ণ ড্রাই রাখবার সুবিধা করে তলর ময়শ্চরটা সে ঝিকি দিয়ে সক করে দিয়ে আজ্ঞা, সেথিপাই চূর্ণটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, তাঁকে প্রপর ভেন্টিলেশন দরকার ছেলে সেটটা মানে পবন সে ভিতরে স্টক ন হবার আছে।
1: ঠিক রে বড়িবা পে কোন কোন যত্ন নে যাওচি ছেলি মানে ঠিক রে বড়ুচন্তি কি নাই, তারপরে কেতে ওজন রহলা পরে তাঙ্কু বিক্রি উপযোগী করা যাচ্ছে?
0: এটা তো ম্যাম দেশি ছেলি, হাইব্রিড ছেলি যাও বহুত ওজন আসন্তে, কিন্তু হাইব্রিড ছেলি যত্ন অধিক, আমি তো দেশি উপরে কাম করছু, এটা প্রায় 20-25 কেজি এমতি আসন্তে ম্যাম এডল্ট ডালে, ছেলির ডিমান্ড তো জানিছে ম্যাম প্রবল ডিমান্ড আছে আমার লোকাল এরিয়া জয়পুরে, আমি কিছু নেবা কোঠি পড়ে নাই, জাস্ট কল করে দিলে কটিং সেন্টার যা ফোন করে দিলে তাঙ্গে আসি নিয়ে যাতে।
1: যদি আমি আধুনিক পদ্ধতিরে ছেলি চাষ করিবা পাই বি চাইবা, যেহেতু পড়া পড়ি পিলাটা আপন সরকারি যোজনারে সামিল হইকি মধ্যে আপন করি পারে থামতে অধিকা জায়গারে আর বড় আকারে সেমতি কেবে চিন্তা করছেন
0: কোন মানে দেখুন তো এই জিনিসটা লাইফ স্টকটা আ পরে প্র্যাকটিক্যাল নলেজটা বহুত ইম্পর্টেন্ট, এবে যেমতি আপন ছেলি ট্রেনিং যা করছেন অনেক পিলা কোন ভুল করতে কি এবে যেমনি মো ভা পড়া লেখা পিলা থিওরি ট্রেনিং ভালো মানে নিজে আপনার এই গ্রাউন্ড লেভেল নিজে নিজের নলেজ বড়াই তারপরে আপনার যদি সরকারি সাহায্য থাকে বড় প্রজেক্ট থাকে যা কি মডার্ন গোট ফার্ম বলে কোয়া যায় সে পদ্ধতিরে করছেন আজকাল সমস্ত যে আপনার টিকে এক্সপিরিয়েন্স হল পরে সে জিনিস গলে ঠিক থাকে মো হিসাবে কই
1: প্রথমে যেতবেলে আরম্ভ করলে কিছু কিছু অসুবিধা মধ্যে দেখা দে লাগে ভাই?
0: হ্যাঁ ম্যাম যে কাম তো স্টার্ট কলে স্টার্টিং রে তো অসুবিধা হুয়ে নলেজ নথিবা যোগ বহু ছেলে বি মলে জানিপারুনথিলু, দুই তিন বর্ষ এক্সপিরিয়েন্স হলে আমি দেখিকি সিম্পটম যা দেখি রোগ ব্যাপিবা আগরু তার ট্রিটমেন্ট করে দেউছু।
1: বিশেষ করে এই যে ছেলে মেন্ধা পালন রে কেতে খরচ পড়ুছি কেতে লাভ পাই পারছেন ভাই আপনা?
0: ম্যাম একচুয়ালি দেখুন তো এই জিনিস তো এক্সাক্ট লাভ কিছু কহি হয়নি, কোন কাই বলে আম এরিয়ারে ছেলে মানে পূজা পর্ব টাইমে রেট অলগা থাকে, সেই টাইমে ছেলে মনে ডিমান্ড অলগা থাকে আর বাকি টাইমের ডিমান্ড তো অলগা থাকে ম্যাম, কো টাইমে ছোট ছোট ছেলে বি 15,000-20,000 পড়ে যাতে আর কো টাইমে সে সে সেম ছেলে গা 10,000-12,000 যায়।
1: কিন্তু আপন লাভ পাই পারুছন্তি আপন যেতি কি আনুষঙ্গিক ধন্দার মধ্যে?
0: হ্যাঁ ম্যাম যদি পুরা প্রপার গাইডেন্স রে পুরা প্রপার নলেজ রখি কাম করা যায় এটা ইনকম রো ভালো সোর্স হই পারিবো।
1: প্রায় কেতে বর্ষ হলানি এটা পালন আরম্ভ হইছে আপনকর?
0: 3-4 বর্ষ হবো ম্যাম,
1: 4 বর্ষ হলো,
0: বহু ছোট ইয়ে রো স্টার্ট করেছিল, লার্জ স্কেল রে আপন করে গেল লস বি লার্জ স্কেল রে হাতি বে আমি কম রো স্টার্ট করলো ম্যাম, ফিউচার রে আমি প্ল্যান করেছি তো কো বড় জায়গা রে গভর্নমেন্ট রো সাবসিডি যে প্রজেক্ট রিপোর্ট করে যে করা যায় লোনটা সেই হিসাব রে আমি করি বলে আশা রাখছি।
1: হ্যাঁ বহুত সুন্দর কথা ভাই, আপন ছেলি মেন্ধা পালন রো মধ্যে 2 পয়সা লাভ পাই পারছন্তি আনুষঙ্গিক ধন্দা হিসাব রে, পচারছন্তি কি ভাই আপনক পাখক আসি কি কে শিখিবা পাই ইন্টারেস্টেড আছন্তি?
0: হ্যাঁ ম্যাম মো ফার্ম করে টাইম রে বহুত ইয়ং পিলা আসছিলে মো পাখরে এই জিনিস জাগ কেমতি করছেন কোন বলে মু তাঙ্গ গাইড বি করছিল মো যেতি জানিছি সেতি মু গাইড বি করছিল তাঙ্গ,
1: চেষ্টা যদি করিবা নিশ্চিত ভাবে আমি আগক বড়ি পারিবা, আনুষঙ্গিক চাষ হিসাব রে আমি গাই গরু পালন হো ছেলি মেন্ধা পালন হো কুকুড়া পালন এমতি সবু প্রকার চাষ সমন্বিত ভাবে আমি করি পারিবা আর সরকারি যোজনার সামিল হই সবু প্রকার লাভ মধ্যে আমি পাই পারিবা, আম অনুষ্ঠান তরফরু তথা আমার সবু চাষী ভাই ভনিক তরফরু আপনাকু অনেক অনেক শুভেচ্ছা ভাই, নমস্কার।
0: আজ্ঞা নমস্কার।